মির্জা খালিদ, গোলাম মোহাম্মদ, ফিল্ম আফসার, পণ্ডিত নরেন্দ্র শর্মা, সচিন দেব বর্মা।